ইংলিশ মচমা পলমর ফতরাহমদ পুথোকিবা সেলুলয়েড ফিল্ম মাধবী আসিদ মপুং সক্তম লাংলিবসিং সকনাইরব একটর প্রিয়া রতনা নি মথংদমুক্ত হঞ্জরি ফিল্ম আসিমক্তগি অনুরাধা পোরওয়ালনা সকপা ডক্টর কমলনা সৈরিংবা মদি সগোল সেম তিজেন্দ্রনা সৈরাংবাই সৈয়মা

তাবিরে ঐনাম গীতগে গিতার তাবিরিবসিংগি মফমদা গাসিমাদি হেইং ফাওবদা চথজরকদব থোরমসিং সামলপনা নিংসিং জারি নিংসিং জবসি হেকলোইবগা লানথুকতুনা তাহানজগনি নাহারুলগি খঞ্জেল নাহারুল খঞ্জেলগি থোরমদা জাপানিজ লোন তম্বনা নাহাসিংগি ক্যারিয়ারদা পিবা কানবসিং হাইবহিরমসিদা লৌক্রাকপম চিংখৈলেমবি গেস ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট অফ ফরেন ল্যাঙ্গুয়েজ মণিপুর ইউনিভার্সিটি উনাদুনা ওয়ারি সাবা উনাদুনা ওয়ারি সাবিগদবি মুটুম লাংলেনটোন আমাদি হ্যারিসন কেশাম কংলা চ্যানেলদগি তাব ফংবিগানি খুঙ্গঙ্গি থৌরম গাসিগি খুঙ্গঙ্গি থৌরমগি আহানব থৌরমোইনা লানথুকতুনা তাহানজগানি সাইখুম পিঙ্কি দেবীদগি মৈরং সাই লোনা অনিশুব আরইব থৌরমোনা ই গ্রাম স্বরাজনা মিয়ামদ পিব কানবসিং হাইবহিরমসিদা থোকচোম ত্রিলোকচান উনাদুনা ওয়ারি সাবা উনাদুনা ওয়ারি সাবিগদবি খয়রকপ মিনাক্ষি আমাদি থৌরমসিব পুতোকপ রাইচন্দ চিংথাম পুংতারেত মিনিট নিফুমঙ্গা চটপ মতামদা মাকপিগনি পুংতারেত মিনিট ইয়াংখৈ তাব মতামদা গুড ইভিনিং মণিপুরগি থৌরমদা এস এম এস আমাদি হোয়াটসঅ্যাপ মেসেজগি খুথাংদা খানবিরকপ তাবিনিংব মণিপুর ফিল্ম আমাদি মতামিসৈ খুদুল তামজগনি তোমান তোমানব সৈসকপ সৈসকপিসিংগি খঞ্জেলদা মণিপুরি মতামিসৈ পুংমাপন মিনিট মঙ্গা চটপ মতামদা খুদুল তামজরগা তোমান তোমানব মণিপুর ফিল্মিসৈ পুংমাপন মিনিট কুনথ্রা মঙ্গা চটপ মতামদা তাহানজগনি সঙ্গাই চ্যানেলগি নুমিদং থৌরম পরিং আসিগি আরুইব থৌরমোইনা লানথুকতুন তাহানজগনি গেট হারিব থৌরম আসি নুমিদং পুং তারা তাব মতামদা খুদল তামজগনি

ইনাক তুইনে লাক্তুনা আসুমনে সেহুবাই সেইনি খুদলগি আহুম সুবাইন লোকচারিবা মণিপুরি মতামি সেইসে সাইসাকলি বি আর কে নন্দেশ্বরী সাইরেংবা গাইরংবম সরচন্দ্র খুদলতামচারি তামিনাসী।

মথংদ লোখচারিবাতমি সেসিকি সাইসাকলিবা খুনরাকপম জীবন সাইরেংবা অরুণ কুমার নোমাইথেম নঙ্গি সক্তম ইয়েকলিয়ে।